আজনবী সিনেমার এবারের গীতটিশিল্পী লতা মঙ্গেশকর আর কিশোর কুমার, গীতিকার আনন্দ বক্সী আর সঙ্গীত আর ডি বর্মনের।

শ্রোতাসকলে মধুবন অনুষ্ঠানটি শুনি আছে আকাশবাণী গুৱাহাটীৰ প্ৰাগজ্যোতিষপুৰৰ পৰা। লক্ষ্মীকান্ত প্যারিলালর সংগীত পরিচালনার নসীব সিনেমার লতা মঙ্গেশকরের কণ্ঠত এইবারের গীতিকার আনন্দ বক্সি।

0: খুব সুন্দরকৈ গীতটি পরিবেশন করিলা, অনুষ্ঠানটি খুবই সুরিয়া হয়ে গেছে, খুব ভাল লাগিছে। পুনৰ এটি জুবিন গার্গর গীত শুনিব বিচাৰিম।
1: মই এতিয়া সুধা কণ্ঠ ডক্টর ভূপেন হাজৰিকা দেৱৰ গীত জুবিন দাই কণ্ঠদান করা নিয়রে ফুল গীতটি গাবলৈ চেষ্টা করছো।
2: নিয়রে ফুল এপা ফুলিল।